0: গুগল বাৎসল্য পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপলাইন 01-597-0611
1: হ্যালো কি ছ তির খবর
2: ঠিক ছ ইয়ার সন্তে ছস
1: অ সন্তে ছু অব ভিসা লাগি বসি তো পার্টি দিনে হলা নি
2: পার্টি তো দিন উঠু কি মিল গন বাকি নে ছ ইয়ার
1: মইলে তো সবই কিন মিল গরি সকে অব বেড সিট সিরক র দুই চার থান টপস কুর্তি কিন্নু ছ
2: মইলে বনি কিন্নু সকে সঙ্গে কিনম ন
1: তুমি জানি অস্ট্রেলিয়া ম কানাডা ইয়ার
2: সবই ঠাকু বেসাই অনুসার কো বেশি পাউনি ঠাউ সকে কিন্নু সংসার হতে জান ন
1: ए अ अ मैले पनि खूब सुनेको छु किन्नु संसारको बारे ब्रान्डेड ब्रान्डेड तन्न पाइन्छ त्यहाँ
3: विदेश लैजान तथा पठाउनका लागि भ्याकुम प्याक गरिन्छ साथै भ्याकुम ब्याग पनि उपलब्ध छ जुनसुकै ब्रान्डका आकर्षक तन्ना सेट सिरानी कुशन सिरक ब्ल्याङ्केट ब्ल्याङ्केट कभर बेड कभर दिवान सेट डोर सेट समर ब्ल्याङ्केट कुशन कभर टावल कुर्ता टप्स पाइने एकमात्र ठाउँ किनमेल संसार गैरापाटन पोखरा प्राइम सहकारीको भवन कुमुदिनी होम्स स्कुलदेखि 50 मिटर पश्चिम मोबाइल 98560-31412 98464-6788
4: तन्ना आजै फेरि हाल्नुहोस्।